0: ওকে দেখ মালকোভিন্দিস জেনে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জবেন তুডি মেহে সাইডে মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা দে জেনভলিমেন্টু
1: লস দুনি কাতাক ইতা জবেন তুডি রানে জবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জবেন তুডি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন নিদা নে ইতে জবেন তুরি মুস্তেঙ্গি হানোইন ইদা কে ফোন লাওসন আতো কন্টিনুয়া বা হানোইন ইদা কে সিরা হালো লা কন্ডিশন সিতো সাউন্ড কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতে প্রেসিজা হাহোরিস হানোইন ইদা কে ফোন হানোইন ইদা কে ডিয়াক বা পোবু ইদা নে নেবে মাক দুরান্তে নে ইতারে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেমা আগরা হাউনি মেহি বা না সাউন ইডানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নে হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্ট বা রিয়ালিটাতে না সাউনে প্রেসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্নিজ সাউন্ড সোসাইডাদে আন্তিগা কা সোসাইডাদে আত্রা জাদু বা সোসাইডাদে মডার্ন কা সোসাইডাদে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাদে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম গিতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজা কইনেসে লাই সিএনসি ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসিয়া এমএল মার্সিস্টা লেনে নিস্তা নে সিএনসি ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমা দিহেন সিএনসি ইদানে মা গ্লাডিয়াক সিএনসি ইদানে মা গ্লাডিয়াক মা বে আওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসি এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইদানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাফ ওয়েন মরিস মাই আগর হাউ জার রোপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জবেন টু ডিডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলন তার সিরা ফর এক্সাম্পল এমআইডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিসএমবলমেন্ট বা জবেন টু ডি ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিটাডে নে রিয়ালিটাডে ইডানি হাসোরুনে রিয়ালিটাডে হাসোর মানে সাইডা রিয়ালিটাডে ইডানে বে মাক নি সিন্তি নি আনে নি ইয়ে প্রিজাউন লারন মাবে নি সে হাতে তে কাতাক আইম ওকে হরিয়া কেলা এটা লিগা বা জবিন তুলি দে উলু সিরা ফতি সের তে মা হুসি দেওয়ান সোলদার রিসে সিরা তেতে দেন দিয়া ক্লিউ লাকুন তিতলু ডুকে লাকুন পাত্রিয়া সে জবিন তুলি দে আগোরা ইতা দিয়া ক্লিউ হাতে তে কাতাক আমি জবিন তুলি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোন ইয়া না সাউনিদা আতু লাকুই সাই আতান মা কা যে তেং কনসিয়েন্টে বা রেলে দাদে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনি হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইদানে মাক সাই হানে সান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা দুতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সি ইদে রিয়ালিটি আরে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্ত প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতো জোভেন তুরি ইর আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেং আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইরা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইন্ডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিন লরং ইতা হারে বা ইতানে জোভেন তুরি ইর আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডানসা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি অনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানে সান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা দে জেনভলিমেন্টু
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হো বাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কন সার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক ডিয়াক নো এডুকা আসেসো এডুকা সাউন্ডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দি নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে গারান্টে নো মো সু আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক No sociedade rico, no sociedade kia kla iha oportunidade ida atu bele acesso saude nebe maka adequada no la acceso ba educación de nebe maka credible basira anto ikus italaya saudi nebe maka dia no mosi educación nebe mak dia italaya conhecimento nebe mak dia maka ita se labela iha capacidade atu contribui ba nasam honune how garante tebes no how fear katak luta ba sociedade de classe hodi harahon sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo ka ita hanan sociedade ida nebe maka how classe para tu bela garante povo hototo lirio kono ba zoven a tu bela iha conhecimento nebe maka dia no iha saúde nebe maka dia honune sira bela iha força produtivo no mos iha força capacidade científico a tu bela iha hanui nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Ni kudalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira oinsa iha hanui ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, nakonu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção, no mos iha fatin hotu-hotu tanto iha kareira, no itala iha posibilidade ida para tu bela harahun sociedade kapitalismo. Honune, uniku dalang atua harahun sociedade kapitalismo mak tengke aprende teoria marxismo nudar arma bamudansa. Tuir hane harai katak, ou tuir hane perspektiva kona bahasun tuir ane, depende baitan espiritu da luta. Tambah usi espiritu irane maka tu orienta ita, lihusi kondisan objektiva nebe mak ita rasik pesquisa, ita rasik halau analisa, lihusi ida nemak haturi tini espiritu da luta, oinsa atu bele sai hanesan matan, tilung, ibung, ba ita nye povo oprimido sira.
0: Oke, diak malo kovintis, antes ita ba kontinuatan ita nye programa, musibelun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the music.

0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
2: আমি গোস্তা রোনা রারিউ রাকাম্বিয়া
0: FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই